0: চৰকাৰে যোনটো মিনিমাম ছাপোৰ্ট প্ৰাইচ দিয়ে তাৰ সুবিধা লাভ কৰিবৰ কাৰণেও কৃষক পঞ্জীয়নটো জৰুৰী। কৃষি বিভাগত ৰূপায়ণ হৈ থকা বিভিন্ন ধৰণৰ শস্যৰ উন্নয়নৰ কাৰণে যিমানবিলাক আঁচনি ৰূপায়ণ হৈ থাকে সেই আঁচনিবিলাকৰ সুবিধা পাবৰ কাৰণেও কৃষকসকলৰ পঞ্জীয়ন নম্বৰটো অৱশ্যম্ভাৱীভাৱেই মানে এইটো কম্পালচৰী হৈছে। গতিকে কৃষক বন্ধুসকলক আজিৰ মই এই আকাশবাণী নগাঁৱৰ জৰিয়তে অনুৰোধ কৰিছোঁ যাতে আপোনালোকে আপোনালোকৰ যিসকল কৃষকৰ নাম ফাৰ্মাৰ্ছ ৰেজিষ্ট্ৰী বা কৃষক পঞ্জীয়নৰ অন্তৰ্ভুক্ত হোৱা নাই সকলোৱে যাতে আপোনালোকৰ নামটো অন্তৰ্ভুক্ত কৰি আপোনালোকৰ কৃষি উন্নয়নত চৰকাৰৰ যিবিলাক প্ৰচেষ্টা সেই তাৰ যাতে আপোনালোকে ভাগিদাৰী হওক, সকলোৱে যাতে এই আমাৰ প্ৰচেষ্টাকো আপোনালোক সাদৰেৰে গ্ৰহণ কৰি আমাৰ এই প্ৰচেষ্টাক বাস্তৱায়িত কৰাত সহায় কৰে।
1: শ্ৰোতাসকল, আপোনালোকে নিশ্চয় গম পালে মৰিগাঁও জিলাৰ কৃষি সম্পৰ্কে সুন্দৰকৈ কথাখিনি ক'লে। আপোনালোকে যদি কিবা জানিবলগীয়া কথা আছে তেতিয়াহ'লে আপোনালোকে মৰিগাঁও জিলাৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষতে থকা এই কাৰ্যালয়ত আহি নিজাকৈ যোগাযোগ কৰিব।
2: নমস্কাৰ, মোৰ নাম হীৰামণি দাস। মই আত্মা চি এছ এছ আত্মাত ডেপুটি প্ৰজেক্ট ডাইৰেক্টৰ হিচাপে কৰ্মৰত মৰিগাঁও জিলাত। আজি আমি আলোচনা কৰিম সুষম সাৰৰ প্ৰয়োগ। আমি সকলোৱে জানো যে কৃষি উৎপাদন বৃদ্ধি আৰু মাটিৰ স্বাস্থ্য সুৰক্ষাৰ বাবে সুষম সাৰৰ ব্যৱহাৰ অতি প্ৰয়োজনীয়। কিন্তু বহু ক্ষেত্ৰত কৃষকসকলে একেটা সাৰ, বিশেষকৈ ইউৰিয়া, অধিক পৰিমাণে ব্যৱহাৰ কৰাৰ ফলত মাটিৰ পুষ্টিৰ ভাৰসাম্য নষ্ট হয়। ইয়াৰ ফলত উৎপাদন হ্ৰাস পোৱাৰ লগতে মাটিৰ উৰ্বৰতাও কমি যায়। এই সমস্যা দূৰ কৰাৰ লক্ষ্যৰে চি এছ এছ আত্মা মৰিগাঁৱে কৃষকসকলক সুষম সাৰ ব্যৱহাৰৰ ওপৰত বিভিন্ন প্ৰশিক্ষণ প্ৰদান কৰি আহিছে, বিভিন্ন এৱাৰনেছ প্ৰগ্ৰাম কৰি থকা হৈছে বেলেঞ্চ ফাৰ্টিলাইজাৰ ইউজৰ ওপৰত। এই প্ৰশিক্ষণসমূহত মাটিৰ পৰীক্ষাৰ গুৰুত্ব, মাটিৰ স্বাস্থ্য কাৰ্ড ব্যৱহাৰ, শস্যভিত্তিক সাৰৰ পৰামৰ্শ আৰু বিভিন্ন পুষ্টি উপাদানৰ সঠিক ব্যৱহাৰৰ বিষয়ে বিশদভাৱে আলোচনা আমি কৰোঁ। বন্ধুসকল, সুষম সাৰ ব্যৱহাৰ মানে কেৱল নাইট্ৰজেন, ফছফৰাছ আৰু পটেছিয়ামৰ প্ৰয়োগেই নহয়, প্ৰয়োজন অনুসৰি আপোনালোকে জিংক, বৰণ আদি গৌণ আৰু অনুপুষ্টি উপাদানৰ ব্যৱহাৰ আমি নিশ্চিত কৰিব লাগে। লগতে জৈৱিক সাৰ, যি অৰ্গেনিক ফাৰ্মিং, যেনে গোবৰ সাৰ, কম্প'ষ্ট আৰু সেউজ সাৰ, যিটো নেচাৰেল ফাৰ্মিং বুলি আমি কওঁ, সেই সাৰৰ ব্যৱহাৰো মাটিৰ স্বাস্থ্য উন্নত কৰে। আমাৰ চি এছ এছ আত্মা মৰিগাঁৱৰ যিবোৰ আমি প্ৰশিক্ষণ দি আহিছোঁ, এই প্ৰশিক্ষণসমূহত কৃষকসকলক সঠিক সাৰ, সঠিক পৰিমাণ, সঠিক সময় আৰু সঠিক স্থানত সাৰ প্ৰয়োগৰ বিষয়ে আমি শিকাওঁ। এই পদ্ধতি অনুসৰণ কৰিলে সাৰৰ অপচয় কমে, উৎপাদনৰ ব্যয় হ্ৰাস পায় আৰু শস্যৰ উৎপাদন বৃদ্ধি পায়। প্ৰিয় কৃষক বন্ধুসকল, উন্নত আৰু বহনক্ষম কৃষিৰ বাবে সুষম সাৰ ব্যৱহাৰ একান্তই প্ৰয়োজন। সেয়েহে চি এছ এছ আত্মা মৰিগাঁৱৰ বিভিন্ন প্ৰশিক্ষণ কাৰ্যসূচীত আপোনালোকে অংশগ্ৰহণ কৰক আৰু আধুনিক কৃষি জ্ঞান আহৰণ কৰক আৰু নিজৰ খেতিপথাৰখনত ইয়াৰ সফল প্ৰয়োগ কৰক। আৰু ইয়াৰ দ্বাৰাই আজি এই আমাৰ আপোনালোকক অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে ইউৰিয়া ব্যৱহাৰ কম কৰি আপোনালোকে অৰ্গেনিক ফাৰ্মিং বা যি আমাৰ জৈৱিক সাৰৰ প্ৰতি আপোনালোক আগবাঢ়িব পাৰে। আৰু যদি আপোনালোকৰ কিবা জানিব লগা প্ৰয়োজন আছে, আপোনালোকে যোগাযোগ কৰিব পাৰে আমাৰ জিলা কৃষি বিভাগ মৰিগাঁও চি এছ এছ আত্মা।
1: মৰিগাঁও কৃষি বিভাগত দুজন কৃষকক লগ পাইছোঁ, দুয়োজনে জিলা কৃষি বিভাগলৈ আহিছে। দুটা এটা কথা জানিবলৈ, হয় চিনাকি হওঁ নামটো?
3: মোৰ নাম মোজামেল হক।
1: হয়,
3: মৈৰাবাৰীৰ ওচৰতে চগুনবাৰী গাঁও মোৰ গাঁও। ডিষ্ট্ৰিক্ট এতিয়া আমাৰ নগাঁৱৰ পৰিব, কিন্তু মৰিগাঁৱত আছিলোঁ।
1: কি খেতি কৰে আপুনি?
3: আমি বড়ো খেতি কৰোঁ।
1: হয়, এতিয়া বড়ো খেতি বৰ চপাবৰ হৈছে বা বহুতৰ হয়তো পকি আছে, কওকচোন।
3: বড়ো খেতি পকিছে, মৰণা মাৰি আমি লৈছোঁ। বিঘা প্রতি আমার ধান এবছর অকমান কম হয়েছে, হয়তো বতর কিনা অসুবিধা ইয়ার কারণে 25 মন হয়েছে বিঘা প্রতি, কিন্তু দাম আমি কম পাইছো, একদম কম দামত বিক্রি করব হয়েছে, আমি পাইছো 520 তেনকা দামত আমি বিক্রি
1: করছি।
3: শুকাই বেছিলে ধরক দুটা রদ দিয়ে শুকাইলে তেতিয়া মানে 600 টাকা পাওয়া যায় আর।
1: আৰু মন ধান পালে আপনি
3: প্রায় এসমনের উপর পাইছো,
1: বিক্রি করে দিব?
3: হ্যাঁ বিক্রি করে দিব।
1: আজি কৃষি বিভাগে কি আহিলে?
3: কৃষি বিভাগত আহিছো আমার বীমা যোজনার কারণে, কিছু অসুবিধার কারণে সেটা আহিছো। আমি ধরক ফসল বেলা করো, হয়তো
1: বীমা করে থলে
3: বিভাগের কিনা একটা সুবিধা পাও বলো সেই কারণে আহিছো।
1: আগতে আহে নি এই বিভাগ তুলে? তেখেতসকলে যথেষ্ট সহায় আগবাই বা তেখেতসকলের যে নতুন নতুন তথ্য তথ্যখিনি আপনাদের জানি পড়ে।
3: হ্যাঁ হ্যাঁ
1: এই বিভাগ এই কার্যালয়ের পর আপনার হলে কি দূর?
3: এই কার্যালয় প্রায়
1: কি টাকা গাড়ি ভাড়া করে আছে?
3: 60 টাকা।
1: 60 টাকা, গতি কথাখানি জানি পেলে আপনি ঘুরি যাবগে। আর কি খেতে আছে বড়ো ধানের?
3: বড়ো ধানের আমি অকান সুরসুরা শাক পাচলি খেতিও করো।
1: শাক পাচলি করে আর এই যে বড়ো ধানের খেতে করে, কঠিয়াটা কোর আনিছিলে?
3: এইবিল আমার ওসরতে বীজ ভান্ডার আছে, দোকানীবিল আনে, তারপর আমি কিনে লো।
1: এই যে কঠিয়া আনে, কঠিয়াটো ভাল নে বেয়া, সঠিক নে কি বিভাগের মানুষ দেখায় নে? বারো
3: না তেনেকা মানে আমি সুবিধা নাপাও, গ্রাম সভাগুলোর কথা পাতি নো। আমি বীজ ভান্ডারত যাও, যাওয়ার পিছত হিয়তে মানে হিয়তেও কয় আর যে এই ভাল, এই এই নতুন ধরনের ধান, এই সাইন্টিফিক মতে ই করেছে, সেইবিল মানে চাই চাই আনো আর।
1: হয় ভাল হয়েছে?
3: হ্যাঁ ভালই হয়েছে,
1: ভাল হয়েছে নয় জানো। আর আপনার বাজার খন কত বারো?
3: ময়রাবাড়ি বাজার খন,
1: ময়রাবাড়ি বাজার। গতি সকল কৃষক বন্ধুয়ে খেতে করে আর?
3: হ্যাঁ সবে খেতে করে, কিন্তু দাম কম পাও আমি।
1: হয় আমি আকাশবাণীর পর আহিল আজি ইয়ালেকে। আপনি রেডিও শুনে নে বারো?
3: রেডিও শুনো, মোবাইলত চাও,
1: মোবাইলতে শুনিও পড়ে, তাতো খেতির কথা কই থাকে নয় জানো। হয় আর এজন আছে, আপনার নাম তো?
4: মোর নাম ইস্তাহাবালি।
1: কি নাম?
4: আমি কঠিয়া পেলাম।
1: বড় ধান চপালে?
4: বড় ধান চপালো।
1: কিমান পালে?
4: 30-35 মন পাইছো।
1: এবার বতর বড় ধানের কারণে কেনেকুয়া আছে?
4: ভালে আছিল, হলেও ধান অল্প কম হয়েছে। এবার
1: ধান অল্প কম হয়েছে, পানিয়ে দিগদার দিছে নাকি?
4: পানির দিগদার হওয়া নাই।
1: এই যে আপনাদের ধান খেতে করে, তেতিয়া কিমান সার দিব লাগিব, কিমান ইউরিয়া দিব লাগিব, কিমান সুপার? কিন্তু আজিকালি তো সুষম সারের কথা আহিল, পচন সারের কথা আহিল, কি করে আপনাদের কামটো?
4: বীজ ভান্ডারের জানি বুঝি আনো আর।
1: বা ইয়ালে আজি আহিছে কৃষি বিভাগে, তেখেত সকলক সুধিলেও বহুত কথা জানা যায়,
4: তো খুদিলে কথা জানিব পারি,
1: বুঝাই দিও। আর আর একটা কথা থাকে না, মাটি ডরা মাটিখিনি পরীক্ষা করেছেন না আপনাদের?
4: আমি তেনেক পরীক্ষা করুয়া নাই।
1: হয় আপনি কইলে না মাটি পরীক্ষা করেন
3: না? তেনেক আমি পরীক্ষা করা
1: নাই। হার ওখল দিওতে আমি সাবধান হব লাগিব হয় জানো। আর এটু খাবলে রাখে না ধান তো?
3: হ্যাঁ খাবলে রাখো, আমি কিহক মন আমি খাও, এটু
1: খাবলে খাবলে। খের তো কিমান দাম হয়?
3: খেরও বেশি দাম, সেটা আজিকালি
1: ধানক গুটিতকে খেরটোর
3: দাম বেশি। এও ফার্ম দিছে, এর গরু আছে, আর গরুত এটা দেখ মানে খেতিত গরুত বেশি উৎপাদন বেশি পাওয়া যায়। গরু পুহিলে
1: খেরটো বড় দরকারি,
3: খুব দরকারি আমার খেরটো।
1: এইপিনে ভাল এখন বজারও পাওয়া
3: যায়, ভাল এখন বাজারও পাওয়া যায়। গাখীরের তাত ইয়ে আছে, ডায়েরি মিল ইয়ে আছে, সেন্টার আছে, তাত আমি গাখীর দিব পারো, খুব সুবিধা তেনেকুৱা। আর
1: আপনার ফার্মার্স প্রডিউসার কোম্পানি আছে না? প্রোডাক্ট যে হয়
3: প্রোডাক্ট তেনেকুৱা,
1: যদি কৃষক এক গোট হয়ে পেলায় যে কাম করে সেটা আছে না?
3: এইবিল পিএম কিষাণ আগতে আমি ই করেছিল, একটা গোট বনাইছিল, গোট বনাই তেতিয়া আমার এগ্রিকালচারের আমাক ই দিছিল, পাওয়ার পাম্প দিছিলে, তেনেকুৱা ই আছিল সময়তে আমার একটা আছিল, তারপর আমি পাওয়ার পাম্প পাইছিল।
1: হয়
3: এতিয়া আমি আর সোলার পালো, গ্রাম সভাকে আমাকে তেনেকুৱা সুবিধা কৰিছে বৰ খেতিৰ কাৰণে চোলাৰ সিস্টেম আছে, আমি চোলাৰে পানী দিওঁ পথাৰত,
1: গতিকে অসুবিধা নহয়,
3: অসুবিধা নহয়।
1: এজনক দিলে বহুত কেইজনকে চোলাৰ পানী দিয়ে,
3: তাৰমানে এটা চোলাৰে দি 10-15 বিঘামান মাটি কৰিব পৰা যায়, বেছি মাটি কৰিব পৰা
1: নিজৰ
3: নিজৰ।
1: কিমান পৰিছিল এইটো, বিনামূলীয়াকৈ দিছিল নে কি?
3: বিনামূলীয়া মানে আমি এটা গভৰ্ণমেণ্টে এটা ছাবচিডি দিছিলে, আমি ইমান টকা দিলে গভৰ্ণমেণ্টে আমাক ইমান টকা ছাবচিডি দিব। ধৰক আমি 33,000 টকা আমি ফিক্সড কৰিছিলোঁ আৰু গোটেইখিনি আমাক গভৰ্ণমেণ্টে ছাবচিডি দিছিলে।
1: কেতিয়া পাইছিলে এইটো?
3: এইটো ধৰক আমি পাইছিলোঁ 2020ত এটা পাইছিলোঁ আৰু তাৰ আগত এটা পাইছিলোঁ 18ত পাইছিলোঁ এটা।
1: হয়, কিমান টকা পাইছিল চৰকাৰৰ পৰা?
3: চৰকাৰৰ পৰা আমাৰ মানে সেইটো ছাবচিডি আমি টকা দিছোঁ, ড্ৰাফ্ট কাটি দিছোঁ আৰু গোটেইখিনি গভৰ্ণমেণ্টে আমাক দি দিছে,
1: গোটেইখিনি বঢ়াই দিছে। গতিকে আপোনালোকৰ যিমান অভাৱ আছিল অভাৱটো পূৰণ
3: পূৰণ হৈ গ'ল।
1: গতিকে চৰকাৰৰ কিছুমান আঁচনিয়ে আমাক ৰাইজকো উপকাৰ কৰে, হয়তো এই বিভাগৰ বিষয়াসকলেও আপোনালোকক চাগে নিশ্চয়
3: বুজাই দিয়ে।
1: বাৰু, দুয়োজনৰ লগত কথা পাতিলোঁ, আমিও আহিলোঁ আকাশবাণী নগাঁও কেন্দ্ৰৰ পৰা, আপোনালোকো আহিল মৈৰাবাৰীৰ পৰা, আমি মৰিগাঁও জিলা কৃষি বিভাগৰ কাৰ্যালয়তে লগ পালোঁ, আমাৰো সৌভাগ্য হ'ল। কথা বতৰা সামৰিছোঁ, দুয়োকে ধন্যবাদ।
3: ধন্যবাদ।
5: আজিৰ কৃষি আলোচনা ইমানেই। নমস্কাৰ।

ব্রজেন রায়চৌধুরীর গীতর কথা আর হায়দর আলীর প্রযোজনারে রহিমা কলিতা বেগমর কণ্ঠর গীতটি শুনিলে। গীতিমালিকা অনুষ্ঠানত এবার শুনাবলৈ লৈছো খগেন দত্তর কণ্ঠরীতি গীত। গীতর রচনা হীরেন ভট্টাচার্যর, প্রযোজনা হীরেন গোহাঁইৰ।

ঘরের পাটনা দাসিল কার ঘরের জোরি কেনেকো যে লাই দেও তোমার নিজা করি আই দেও পড়ার ঘরের জোরি কার ঘর

আকাশবাণী নগাঁও, এতিয়া 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠান আর 6 বজাত অসমীয়াত আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।

আকাশবাণী নগাঁও, এতিয়া 6:40 ক্রীড়া আলোচনীর অনুষ্ঠান আর 6:45 সন্ধ্যার আঞ্চলিক বাতৰি আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের পর আমার কেন্দ্রই রিলে করে শুনাব।